আসারে ওয়াইব বাকারি সশার্তি করনে সিচেবত ইয়াই ওয়াইয়া নাই পঙ্গানা কিছুমান তাকা চাম্পলা কবিতা আতা সিবাগা ইয়াকিন মডা।